সাদী আপনার মনে আছেন 100.4 আকাশবাণী এফএম রেনবো কটক সঙ্গে বর্তমান সময় সকাল 7:05 হওয়া যাচ্ছি। আসন্ত শুনিবা আঞ্চলিক সংবাদ আউ কিছু ক্ষণ মধ্যে।

আজ আমি মর্নিং মেলোডির কথা হচ্ছে গিটার র হিস্ট্রি বিষয়ে, গিটার ইনস্ট্রুমেন্ট বিষয়ে এবং গিটার র ধুন এই মনর টিউন কু কেমতি রিফ্রেশ করে দিয়ে সে বিষয়ে। যদি ইন্ডিয়ান মিউজিক্রে গিটার কথা কহিবা তবে আর জি বর্মন টাইম্রে ইয়ার বোলবালা টিকে অধিক বড়িগলা, তা পূর্বর মধ্যে থিলা, কিন্তু সে গিটার ইনস্ট্রুমেন্টর ইউজ কু আউ টিকে অধিক ব্যাপক করে। তারপরে পরে ইন্ডিয়ান মিউজিক্রে গিটার বোলবালা তা বহুত অধিক বড়ি যাইছি 90s স্টার্ট করি আজি পর্যন্ত। এমিতি কোনসি ইন্ডিয়ান ফিল্ম বোধহুয়ে না যে গিটার কু নেকি কোনসি গীত হয়ে নথিব। তবে যেমতি কহুতিলি টিকে পূর্বরু যে ইলেকট্রিক গিটার বিষয়ে আপনমানকু কহিবি, তবে যেতবেলে বড় বড় ব্যান্ড র কথা কহিলি, তেতবেলে লাউড ইনস্ট্রুমেন্ট রে আকাস্টিক গিটার শুভা গলা না, সেতবেলে ইলেকট্রিক গিটার র জন্ম হেলা। লিও ফেন্ডার এবং লেস পল কাঠরে এক নিদা ব্লক রে ম্যাগনেটিক পিকআপ লগাই ইলেকট্রিক গিটার তৈরি কলে, যাহা বিশ্বরে রক এবং পপ সঙ্গীতর গোটে নূয়া যুগক আরম্ভ কলা। সময় সহিত গিটার নিজের আকারক পরিবর্তন করি করি চালিছে এবং ইভলভ হয়ে মধ্যে হয়ে চালিছে। গিটার তার নাইলন স্ট্রিংস রু স্টিল স্ট্রিংস রে পহঞ্চিলা, আম্পলিফায়ার এবং নূয়া নূয়া প্রসেসর গিটার রে অ্যাড হেলা। আম্পলিফায়ার মানে কেবল স্বর বড়াইবা নুহে, বিভিন্ন প্রকারের পেডলস বা প্রসেসর ব্যবহার করে গিটার স্বরক ডিস্ট্রকশন মানে টিকে কর্কশ করা এবং সেথরে টিকে ইকো বা রিভার্ব যেমতি আপন শুনন্তি টিকে রিপিট হউথব গোটে টিউন সেমিতি করিবা, এবং তা সহিত কিছি নূয়া নূয়া টিম্বর যেমতি কি গিটার র স্পেসিফিক গোটে টং টং টিম্বর আছে, তা সহিত সিম্পল ভাষায় কহিলে তা সহিত বিভিন্ন প্রকারর নূয়া নূয়া টিম্বর নূয়া নূয়া স্বর মানে গোটিয়ে স্বর নুহে, সে গোটিয়ে গিটার রু অনেক অনেক প্রকারর স্বর বাহারি পারিব। স্মার্ট এবং কার্বন ফাইবর র গিটার মধ্যে আজিকালি কাঠ বদলরে ইউজ করা যাচ্ছে। ফাইবর গিটার যাহা পানিপাগ দ্বারা জমা বি খারাপ হুয়েনি, ইয়ে যুগ সহিত আহরি স্মার্ট হয়ে যাচ্ছে এবং সেতরে ব্লুটুথ কানেকশন মধ্যে রহুছি। এবং গিটার যেতবে ইয়ং পিলা মানে বজাউছন্তি, নূয়া নূয়া কুনি কুনি হাতরে গিটার আসুছে, সেতবে গোটে ক্যাপো সেতরে অ্যাড করে দিয়ে যাচ্ছে তার স্ট্রিংস উপরে, যাফলে কি সেমানে সহজ ভাবে গোটিয়ে কর্ড রু আউ গোটিয়ে কর্ড কু জম্প করে পারিবে এবং সুন্দর ভাবে গিটার কু বজাই পারিবে এবং তাঙ্ক হাতকু বেশি কষ্ট মধ্যে হবনি। কিন্তু যদি আপনি বহুত ভালো ভাবে প্রফেশনালি গিটার প্লে করিবা পাই চাহুচন্তি, সেথিপাই আপনকু ক্যাপো কু কইবাকু পড়িব বাই বাই এবং শিখিবাকু পড়িব গিটার কু প্রপার ভাবে। কিন্তু এমনি অনেক লোক মানক ভিতরে অছন্তি যে মানে নিজের কলেজ টাইম হোক বা মিউজিক প্রতি যদি বহুত আফেকশন তাঙ্কর অছি, গিটার বজাইবা টিকে টিকে জানন্তি নিশ্চয়, কিন্তু তাকু প্র্যাকটিস করি পারুনান্তি। কিন্তু ট্রাই করন্তু এই যে গিটার র ধুন যাহা আপনকর মনকু টিউন করে তাকু টিকে প্র্যাকটিস করিবা পাই, তার হ্যাবিট কু টিকে বরকরার রাখিবা পাই এবং গিটার ওরিয়েন্টেড গীতকু শুনিকি আজর মর্নিং কু আউ টিকে স্পেশাল করিবা পাই।

Yes, welcome back again. Tune Kari Chandi 100.4 Akashvani FM Rainbow Katak Musical Hum Safar Viswajit Achi Apan Manaka Sangare Signature Phone Uthando 0671-230-3153 Number Re Amo Saita Connect Hai Jantu Kahin Ke Na Dial In Live Chitchatra Silsala Aramb Hai Sarichi Au Aji Dial In Live Chitchatra Sunday Ra Fun Day Ra Morning Re Apan Manaka Pahin Gude Interesting Topic Ne Kya Aschi Apan Kar Viswajit Rainbow FM Ra Agana Re Aji আমি মানে কথা হবা ডাইল ইন লাইভ চিট রে যে এই যে স্মার্ট ওয়ার্ল্ড রে আম হাতে সমস্ত হাতের গোটে গোটে স্মার্টফোন পড়িযাই বর্তমান এই যে স্মার্টফোন অনেক সময় আমার টিচর সাজুছি কোন সাজুছি টিচার ইয়েস আমার গুরু হচ্ছে স্মার্টফোন আপনার কবে কমতি এই স্মার্টফোন নু অনেক জিনিস আমি শিখবা পাওছে হুয়েত মাধ্যম শিখবার এই স্মার্টফোন হচ্ছে কিন্তু শিখুছে তো নিশ্চয় এই স্মার্টফোন জরিয়ে শিখুছে সে শিখবার মাধ্যম হচ্ছে আমার টিচর ওয়ান টাইপ অফ সে হয়ে যাচ্ছি তবে আপন এই স্মার্টফোন জরিয়ে কোন নয় জিনিস শিখিছেন বা স্মার্টফোন এই ওয়ার্ল্ডে স্মার্টফোন ভিতরে সোশিয়াল মিডিয়ার ওয়ার্ল্ড হোক সেই দুনিয়ার আপন কোন নয় কথা শিখুছেন বা এই যে স্মার্টফোন বোলবেলা ধীরে ধীরে বড়ি বড়ি যাচ্ছি তা বিষয়ে দুনিয়া অনেক জিনিস শিখুছে এই স্মার্টফোন সাহায্যে তা বিষয়ে আপনি কোন কবে আমাকে শীঘ্র শীঘ্র ফোন করতু 0671-230-3153 হচ্ছে নম্বর বর্তমানে আমার সাথে কনেক্ট হয়েছেন আমার ফার্স্ট কলার দেখা কি করছেন কোটু করছেন কোণ কুচান সে তাঁর মত স্মার্টফোন যদি আমার টিচর হুয়ে তাহলে স্মার্টফোন পাখু সে কিখিছেন নমস্কার গুড মর্নিং কি কোথিলে কোটু কোথিলে হ্যালো

0: পর্দা
1: তো ভুক্ত।
2: ওয়েলকাম ব্যাক এগেইন, টিউন করিছন্তি 100.4 আকাশবাণী এফএম রেনবো কাটকু, আউ টিউন করিছন্তি আমমানঙ্ক সহিত অছন্তি মিউজিক্যাল হামসফর বিশ্বজিত অছি আপনমানঙ্ক সাঙ্গরে। তবে সাথী রেনবো এসএমএস এর সিলসিলাকু স্টার্ট করিদেবা, শীঘ্র শীঘ্র আপনমানঙ্কর ফোনকু উঠান্তু আউ টাইপ করন্তু এফএম আরসি এসএমএস বক্স কু যাইকি, আউ তারপরে লিখি দিয়ন্তু কো গীত শুনিবা পাই চাহুচন্তি, কাহাকু ডেডিকেট করিবা পাই চাহুচন্তি, এবং শেষে নিজ না ঠিকানা সহ পঠাই দিন্তু আম নম্বরে। যেমতি বর্তমান ফার্স্ট মেসেজ আমাকে পঠাই দিয়ন্তি মনোজ পৃষ্টি, সুনীতা পৃষ্টি, গোপপুর নিশ্চিন্ত কইলি কটকরু শুনিবা পাই চাহিছন্তি এই বিউটিফুল ট্র্যাকটি ফ্রম দ মুভি কায়ামত।

এথরে আমাকে মেসেজ করছেন অর্চিতা মহান্তি যাজপুর রু এবং অর্চিতা শুনিবা পাই চাহুছেন হ্যুমান সাগর কণ্ঠরে গোটিয়ে রোমান্টিক সং নিশ্চিত ভাবে প্লে করদি আপনার অনুরোধ হ্যুমান সাগর কণ্ঠের এই বিউটিফুল ট্র্যাকটি এবং পরে পরে আগুটিয়ে সুন্দর গীত শুনিবা পাই চাইছেন ফ্রম দ্য মুভি রাজা হিন্দুস্তানি টুকু প্রধান শিবানী প্রধান টিকি মিকি মানিয়াবন্ধ বড়ম্বরু

পাপ ঘর জীব তু চালি দেখানি ছাই পাপ ঘর জীব তু চালি দেখানি ছাই জারে ভালো পছরে তোর জীবিলি ঘাই চারে ভালো।

আমাকে মেসেজ করেছিল প্রেমজি কমিউনিকেশন সিডিএরু প্রেমজি ভাই বন্ধু দিবাকর এবং সুবর ভাইঙ্কু ডেডিকেট করছেন গীত সুন্দর সুন্দর গীতর অনুরোধ সাথে আসিছিল কিন্তু সময়ের অভাব আমাকে মেসেজ করেছিল জিতেন্দ্র নিয়ালি মাধবরু আমাকে মেসেজ করেছিল দীপসিতা পটনায়ক ভুবনেশ্বরু মেসেজ করেছিল আমাকে মমতা সাহু আউখমা ভাপুর ঢেঙ্কানালু সাথী মানুষ গীত বাজিপার কিন্তু সমস্ত না পড়ি দেওয়া চেষ্টা করছি আপনার আগে

রক্তে জাগে কম্পন ভারতর সিংহ শিশু আমি বলিয়ান বলিয়ান আমি কিষাণ আমি জওয়ান আমি কিষাণ।

আজ এখানে কলার হচ্ছেন ডিপার্টমেন্ট। হ্যালো, নমস্কার, কে কৌছেন? হ্যাঁ মমতা, কোন কইবে আজ টপিক সম্পর্কে? প্রথমে সময় কাহিকি ফেরিব শুনন্তু, প্রথমে সময় কাহিকি ফেরিব নিজকু পচারন্তু। সময় তো এমিতে সময় তো সময় তো কেবি কেবি বি ফেরিবনি। আমি সময়কু ফেরিবা আম মানস পটলরে, আম স্বপ্নরে, আম অনুভবরে। বট সময় প্র্যাকটিক্যাল কেবি ফেরিবনি, যাহা যাই সারিছি তাহা যাই সারিছি তাহা যাই সারিছি। কেবল আমি আম জীবনর কোনসি জায়গায় যদি ঝুঁটিছন্তি বা কোনসি জিনিসকু পরিপূর্ণ করি পার নাহান্তি, যেতবেলে অবশোষ আসে, অনুতাপ আসে জীবনর চলাপথরে, সেতবেলে আমি ভাবন্তি মু কাশ করিথিলে বহুত ভাল হইথান্তা, করিপারনি বলে আজ অবস্থায় অছি। এমতি মনে মানুষ মনে অনেক কথা আসে, মো পাই যো প্রকার কথা।

0: सदैपुन थरे स्वागत आपमनको ट्युन करछन्ति 100.4 आकाशवाणी एफएम रेनबो कटक दिल से दिल तक सोचरिछि वर्तमान डालिन लाइव चिटचाट कार्यक्रम रहो आज आपमन पई टॉपिक रहिछि जति समय फेरि आसीबो आपन निज जीवन रे कोन पतलेबाकु चाहिबे वर्तमान के छन्ति आमसित ऑनलाइन रे देखिबा हेलो
1: हेलो
0: हां हेलो के कहछन्ति
1: বর্ষার আগমনে ভয়ে ঠান্ডা ঠান্ডা পবন ভিজা বাটির ভুরু ভুরু বাসনার হৃদয় হুয়ে পুলকিত হৃদয়ের ভরি দিয়ে রোমান্টিক শিহরণ প্রেমী যুগল ইয়টে শুভ মিলন বর্ষার আগমন বর্ষার ভিজিবা বর্ষার হজিবা দুইঙ্ক হৃদয় হুয়ে আতুর মন হুয়ে চল চঞ্চল নথায় হৃদয়ের প্রেম বিরহর জ্বলন ওঠরে থাকে খেলি খেলি হসার জুয়ার সে জুয়ারর হুয়ে লীন যেবে নদী সাথে সাগরর হুয়ে অপূর্ব মিলন প্রেমী যুগলঙ্ক হুয়ে শীতল আলিঙ্গন বিবাহ বন্ধন নমস্কার গুড ইভিনিং নারায়ণ ভাই মু গোপপুর নিশ্চিন্ত বলি কটকরু চন্দ্রকান্ত পুষ্টি
0: চন্দ্রকান্ত ভেরি গুড ইভিনিং বহুত বঢ়িয়া কবিতা মানে বর্ষাকু নেইকি তেবে ধন্যবাদ বহুত বহুত এত সুন্দর কবিতা লিখিছ কোন কহিব আজর টপিক সম্পর্কে
1: আজর টপিক সম্পর্কে মু কহিবি যদি সে পুরুণা সময় যদি ফেরি আসন্তা তাহলে তো মু বহুত কিছু করি বলে ভাবিছিলি মো জীবনরে কিন্তু সেটা করি পারিনি অধুরা রহিগলা যার মনে টিকে মানে ভালো কি লাগুনি মনে টিকে অধুরা বি রহিগলা মনে টিকে ভাবিয়া লাগুছি আউ
0: কৌ কৌ ক্ষেত্রটাকে বদলাই থাকে বলে ভাবুছ কোন হবাকু চাইছিল
1: ভাবুছিলি ইচ্ছা ছিল তো গোটে পাঠ টিকে অধিক পড়িথান্তি গ্রাজুয়েশন করি কমপ্লিট করতে আর কমপ্লিট করিকে ইচ্ছা ছিল রেডিও আর্জে হইতান্তি উপস্থাপনা করা মোর বহুত ইচ্ছা ছিল
0: আচ্ছা বহুত বড়িয়া কথা আচ্ছা গ্রাজুয়েশন কাই কমপ্লিট করি পারলনি কাই কি পড়িলনি মানে সেমতি কিছু প্রবলেম ছিল
1: আমাদের ঘর পরিস্থিতি একরে তো দূরে ভালো নছিল আর পয়সা পত্র টিকে অভাব ছিল যার ফলে পড়ি পারলেনি আর সেতি পাই মন টিকে পড়ি পারলেনি পড়িছিলে অধিক গ্রাজুয়েশন করছিলে মু অলরেডি আকাশবাণীতে যাই অডিশন দেই আজকে কি আজি আপন যদি কথা হই যদি সব শ্রোতা হই তো মু বি যদি কথা হইতাম
0: কি বাত হে বহুত বড়িয়া কথা স্বপ্ন স্বপ্ন স্বপ্ন স্বপ্ন সবুবেলে স্বপ্ন আমি চেষ্টা করিবা আউ কিছু ওয়ে রে আমি তাকু চেঞ্জেস করিবা পাই নো কি যাহা বি যেতিকি বি সময় দেইছন্তি সময় ভগবান দেইছন্তি সেতিকরে বি বহুত কিছু চেষ্টা কর দেখিব পুন নেক্সট কিছু করি পারিব বেস্ট করি পারিব
1: আর সে সময় বি আজি আউ নাহি দূরে আউ সে বয়স বি নাই যাবার আউ আকাশানে উপস্থাপনা করি পারিবি
0: আকাশবাণীরে নকলে বি লোকমানক পাখরে পৌঁছি গলে বি বহুত কথা হইজিব বহুত কিছু ঘটিজিব তনু সেইটা বি কর হলা এত সুন্দর কবিতা লেখুছ
1: আকাশানে টিকে উপস্থাপনা কইছ টিকে মনের দিকে পয়সা পতে কম হও
0: এই এই এই শুন শুন শুন শুন এত সুন্দর কবিতা পড়ুছ এত সুন্দর কবিতা পড়ুছ এফএম রেইনবো রো যে ফ্রেন্ডস মানে অছন্তি সেমানক হৃদয়রে অলরেডি তুমি ঘর করি সারছ আউ আউ এই এমটি যদি আর বহুত বহুত বড়িয়া বড়িয়া কবিতা লিখিব না দেখিব পুরা একদম কোনতে নি পুরা মানে পুরা ঝগাস হয়ে যাব ওকে আজ্ঞা ওকে বড়িয়া বড়িয়া বহুত বড়িয়া রে রুহ বহুত ধন্যবাদ এফএম রেইনবো সুত জুড়ে হইতে পারো বহুত ধন্যবাদ
1: আজ্ঞা নমস্কার
0: নমস্কার সধি সময় ইসর দলানি কার্যক্রমকে শেষ করিবা কো পড়িব কই রাখিবু যদি সময় ফেরি আসে আপন নিজ জীবন রে কোন বদলাইবা কো চাইবে সময় তো কেবে বি ফেরিবনি সময় ফেরিবার বি সম্ভাবনা নাহি হ্যাঁ মন ভিতরে এমিতি অনেক সময় রে স্বপ্ন উঙ্কি মারে স্বপ্ন কিংবা ভাবপ্রবণতা ভারি হি পড়ে যে ভারি হওয়ার কারণরু মন ভিতরে আসন্তা আসু মানে এমিতি বি আসে সে সময় যদি থান্তা সে সময় যদি ফেরি আসন্তা মু এমতি করন্তি সেমতি করন্তি আহুরি এনার্জি সহিত মু এসব কামকু কমপ্লিট

0: 목이 따가운 편이죠. 그건 쓰러져가 지금
1: 보도. 나머지. 아빠나 그런 위험이 떴었다. 아마 가져가면 아빠는 꼭 겸지 나고지 건도.
0: 뭐 어떻게 거이니? নন্দিতা শব্দর অর্থ হেলা খুশি পাউথিবা নারী কিংবা অন্যকু আনন্দ প্রদান করুথিবা নারীকু কুয়াতে নন্দিতা আপনা উপতে সেইথ্রু জানে
1: মো বাপা মা দেইছলে মো নাম মু তো দেইনি মো বাপা মা
0: স্বয়ং সিধা শব্দর অর্থ যিয়ে নিজ চেষ্টার সফলতা পাইছেন যিয়ে নিজ গোটরে নিজে ঠিয়া হয়েছেন ঠিয়া হচ্ছে স্বয়ং সিধা নন্দিতা পণ্ডা জীবন সমস্ত প্রতিকূল পরিস্থিতির সাহসর সহ সামনা করতে নিজের দক্ষতা ও নিষ্পতি উপরে তাঁর পূর্ণ বিশ্বাস আপনার থাকে অন্য মহিলা মানুষ আপনার স্বাবলম্বী করাই পারে এক নম্বর আপনার হচ্ছেন সব মহিলা মানক ভিতরে জন উদাহরণ কিন্তু আমি অপেক্ষা করছু নন্দিতা ম্যাডাম স্বচক্ষুরে দেখিবু
1: সাঙ্গ ভেটা ভেটি হলে আউ টিকে আনন্দ মিলিব ধন্যবাদ।

তবে আমি সবুলে সম্পর্ক গুরুত্ব দেওয়া যদি চাহিদা গোটিয়ে কথা আমি মনে রাখবা পড়ব সবুলে পরস্পর ভিতরে কেবল পরিবার ভিতরে নুহে পরিবার বাহারে মধ্য আমি যদি সম্পর্ক মজবুত করা চাহিদা তবে বুঝামণা সবুঠ বড় কথা সমস্ত নিজ পরিবার মুখ্য করে সংলাপর গুরুত্ব বুঝবা দরকার প্রতিদিন কিছু সময় পরিবার রাখবা সমস্ত বসিকি কথা হওয়া আউ মনর কথা আদান প্রদান করা গোটে সুন্দর পরিবার কেবল গোটে ঘর নুহে বরং হৃদয়ের সম্পর্কের গড়া গোটে আশ্রয়স্থল সে আশ্রয়কে মজবুত করিবার সংলাপর ভূমিকা বহুত গুরুত্বপূর্ণ যে পরিবারের কথাবার্তা আছে সেটি বুঝামণা আছে যেটি বুঝামণা আছে সেটি সুখ শান্তি আউ সম্প্রীতি নিশ্চিত ভাবে রয়েছে পরিবারর সুখময় জীবন পাই সংলাপকে সবুবেলে গুরুত্ব দেওয়া নিহাতি দরকার।

নমস্কার, বর্তমান মুখ্য সম্বাদ সহ মু সত্যরঞ্জন মহাপাত্র। দেশী প্রজাতির চারা রোপণ করে ভবিষ্যৎ পিঢ়ি পাই বাসোপযোগী পরিবেশ সুনিশ্চিত করিবা লাগি জনসাধারণ আহ্বান দেলে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহা। অহমদাবাদ ঠারে 405 কোটি টাকার বিকাশমূলক প্রকল্পর কলে উদ্ঘাটন ও শিলান্যাস। কেন্দ্র শ্রম ও নিয়োজন মন্ত্রী মনসুখ

পাপ ঘর যিব তু চালি দেখানি ছয়ি পাপ ঘর যিব তু চালি দেখানি ছয়ি জাড়ে ভালো পছরে তোর জুবলি ধান চলতি জাড়ে ভালো পছরে।

हाँ बंधु छोट संसार सब सुखी संसार होता है छोट संसार टे दुनिया सबकि समृद्ध पाई थाए सबकि सुविधा पाई पारि थाए आउ जो परिवार रे अधिक संख्यक पिला थांती जो परिवार रे अधिक जनसंख्या थांती समस्त को ठीक समय रे सब प्रकार सुविधा सुजोग मिली पारे नी कहा को ठीक भावे खाद्य मिली पारे नी कहा को स्वास्थ्य दे हुए नी कहा को शिक्षा दे हुए नी कहा को भलो पोशाक दे हुए नी तो ये सब समस्या हुए कारण जेहेतु संख्या अधिक है जाए परिवार मध्ये पिलांका संख्या अधिक है जाए समस्त को ठीक समय रे सब जिनस दबा संभव हो पार न थाए ठीक এই ভলি হচ্ছি আমার দেশ ঠিক এই ভলি হচ্ছি আমার বিশ্ব আমার এই পৃথিবী যেটি লোক সংখ্যা যদি অধিক হয়ে গেলে সমস্ত মৌলিক সুবিধা সবুলে যোগাই দেওয়া সম্ভব হয়ে পারিব না সমস্ত ঠিক সময় খাদ্য মিলি পারিবনি স্বাস্থ্য সুবিধা মিলি পারিবনি শিক্ষা মিলি পারিবনি গমনাগমনর সুবিধা সুযোগ মিলি পারিবনি রাস্তাঘাট সবুটি ভিড় জমিব ডাক্তারখানা গেলে ভিড় জমিব যেটিকে যাও পুরা গহলি অত্যধিক লোকঙ্কর ভিড় জমিব তার কারণ হচ্ছে জনসংখ্যার বিস্ফোরণ অত্যধিক জনসংখ্যা গোটে সমৃদ্ধ রাষ্ট্র পাই বাধক সৃষ্টি হয়ে থাকে তার বিকাশে তার উন্নতির তেমন বন্ধু কুযাই যে জনসংখ্যা যেতে বড়ব দেশ পাই সেতে বিপদ জনসংখ্যা হি দেশ প্র মৌলিক সুবিধা যোগাইবার গোটে অন্তরায় সৃষ্টি করিব তার বিকাশে গোটে বাধক সৃষ্টি করিব সেইপাই তো জনসংখ্যা বিস্ফোরণ কু রোকিবা আউ জনসংখ্যা নিয়ন্ত্রণ করিবার উদ্দেশ্য নেই পালন করা যাচ্ছে বিশ্ব জনসংখ্যা দিবস এর মূল উদ্দেশ্য হচ্ছে জন নিয়ন্ত্রণ করিবা যা ফলরে জনসংখ্যা গোটে দেশ পাই যেতিকি আবশ্যক সেতিকি মূল পুঞ্জি রাখিবা সেতিকি উন্নত মানব সম্বল রাখি আউ যেভাবে জনসংখ্যা বৃদ্ধি ন হব সেপাই আবশ্যক পদক্ষেপ গ্রহণ করা যাফলের মাতৃ মৃত্যুহার শিশু মৃত্যুহার ভাই সমস্যা দূর হওয়া সহ দেশর দারিদ্রতা মধ্য দূর হয়ে সামাজিক উন্নতি সম্ভব হয়ে পারি থাকে।

এই আম সংসার সুন্দর কেতে সরস তো বন্ধু সংসারটি সুন্দর সেতিক বেলে দেখা যায় যেতবে সংসার ভিতরে সমস্ত মধ্যে পরস্পর মধ্যে সুখ শান্তি আপনাপণ রয়ে আনন্দপণ রয়ে আসার সেতিক বেলে সুখ রয়ে যেত সমস্তে ভালরে খাই রহিপারি সব প্রকার সুবিধা সুযোগ পাই পারিবে কিন্তু যদি সংসারটি বড় হয়ে সদস্য সংখ্যা অনেক থাক সমস্ত ঠিক সময় ঠিক রূপে সব প্রকার সুবিধা মিলিপার নথব এ হচ্ছে

অন্ততদেখি এমিতি যদি জনসংখ্যার বৃদ্ধি হব তো আমি সব প্রকার সুবিধা সুযোগ কোন ঠিকভাবে পাইপারিবা কি আজি অনেক অঞ্চল অছি যেউঠিকি সব প্রকার সুবিধা মিলিপারে তার কারণ হচ্ছে অত্যধিক জনসংখ্যা যেতিকি অনুদান আসুছি যেতিকি অর্থ আসুছি সেতিকি সমস্তক মধ্যে বাণ্টিবা দ্বারা সমস্তক পাখে সমান ভাবে পৌঁছি পারুনি আহা পৌঁছুছি কাহা পাই নগণ্য হচ্ছে তা কাহাকু অধিক তো ইয়ার কারণ হচ্ছে জনসংখ্যার বিস্ফোরণ আজ প্রত্যেকটি রাস্তায় যাতে ট্রাফিক সমস্যা অনেক ভিড় জমুছি যেকোন গোটে স্বাস্থ্যকেন্দ্রকে যাতে সেটি সমস্যা আমি অনেক সময় ভাবু স্বাস্থ্যকেন্দ্রে আমি কাই সেবা মিলুনি অত্যধিক রোগী হয়েছি বা জনসংখ্যা বৃদ্ধি যোগ অত্যধিক রোগী যোগ সেই অনুসারে স্বাস্থ্য সেবা যোগাইবা সম্ভব হয়ে পুনি গোটে রাষ্ট্র তার নাগরিকক সবুলে সুখ স্বচ্ছন্দ দেওয়া চেষ্টা করে থাকে তা নাগরিক কে যেমন উপবাসের ন রুত কে যদি খাদ্য অভাবের মানে সম্মুখীন ন হুম কিভাবে স্বাস্থ্য সমস্যা ন ভোগত শিক্ষা উপযুক্ত পাঁত গমনাগমন সুবিধা পাঁত তাহলে সবুলে রাষ্ট্র চাহে সবুলে তা নাগরিক সে সব যোগাই দেওয়া চাহে কিন্তু সেই নাগরিক সংখ্যা যেতবে আবশ্যকঠার অধিক হয়ে যায় সীমাঠার অধিক হয়ে যায় সেই ক্ষেত্রে রাষ্ট্র সবুলে চেষ্টা কলে অনেক ক্ষেত্রে সম্ভব হয়ে পারে সমস্ত পাখে সঠিক রূপে সেবা যোগাইবার যার সম্মুখীন হওয়া পড়ে থাকে যার সমস্যা সম্মুখীন হওয়া পড়ে থাকে আমি ভাবু আমি রাষ্ট্র কিছু দৌনা প্রকৃত এর কারণ হচ্ছে জনসংখ্যার বিস্ফোরণ এই জন বিস্ফোরণ যোগ যা হি ঘটুছি সবুলে আমি যেতে উন্নতি কলে আমি বিকাশের পথে আগেই যাই পারুন আমি কোটি না কোটি অটকি যাচ্ছু তেণু দেশকু আগেই নেওয়া হলে দেশকু বিকশিত করা হলে আমাকে জনসংখ্যা নিয়ন্ত্রণ করা পড়ব উপযুক্ত মানব সম্বলর বিকাশ করা পড়ব অনাবশ্যক ভাবে জনসংখ্যা বৃদ্ধি করে কেবল মুন্ডগণতি নকরি কিছু উপযুক্ত সমৃদ্ধ মানব সম্বল হি তৈরি করা পড়ব তাহলে যাই দেশের উন্নতি বিকাশ সম্ভব হয়ে পারিবো।

0: Ballo.
1: বন্ধু, ভিজা ভিজা মৌসুমে সাইকেল চলাইবার মজা হেক নিয়ারা। সতরে সাইকেল চলাইলে সে যে আনন্দ, সে খুশি, সে যে চলাইছে সে হে জাঁচি। সাইকেল গাঁর কচা রাস্তা, সাইকেল চলাউবা কেতবে গোড় পাউন তো নূন শিখিলা বেড়ে সাইকেল কু গড়াইয়া পড়ু থাকব, ঠিক সে গড়াই নপারি কোটি খালে কোটি বিলের গড়ি যাও থাকব, পুঁ কেবে গোড় গড়াইকি সাইকেল শিখবাক পড়ু থাক, চলাইলা বেড়ে গোড় খসিগলে পড়বি যাই অনেক থাক খণ্ডিয়া খাপার বি হয়ে অনেক স্মৃতি এমতি রয়েছে সাইকেল কু নেই। কণ রয়েছে আপনার স্মৃতি, কণ রয়েছে আপনার অনুভূতি সাইকেল চলা কু নেই? আমার সাথে সেয়ার করতু আপনার স্মৃতি অনুভূতি। কল করতু 06713030353 নম্বর কু, আহতু আপনার সাইকেল শিখবার অনুভূতি। দেখে দেবা প্রথম কলর কি অনেক কোটি কৌন আমার সাথে লাইন কি যোড়ি হয়েছেন? 100.4 আকাশবাণী এফএম রেনবো কটক কি কৌন কোটি কৌন কি কৌন? কে কৌন কোটি কৌন? নারায়ণ ভাই কার্যক্রম স্বাগত করছি, কোণ কইবে আজর টপিক সম্পর্কে?
2: আজ তো সাইকেল উপরে টপিক রাখছি, মোর মনে আছে যেতে মু নুয়া নুয়া সাইকেল শিখুছিলি, যেতে মু বাঙ্কি যো আমার হাফ পেডাল আউ বাঙ্কি শিখুছিলি, আউ মু বহুত থর মু পড়িছি, মোর চিহ্ন মধ্যে বর্তমান মধ্যে দুই তিন জায়গা আছে চিহ্ন, গোটে মো সাঙ্গকে পথ পটে থর বসাইকে নেউছিলি, থরে গোটে কণ্টা গাদ্রে পুরাই দেলি, মো গোড়ে সব কণ্টা পশি যাইছিল, আউ সেতবে কিন্তু খুশি লাগে আমার পিলাঙ্ক ভিতরে সাঙ্গ ভিতরে সাইকেল কম্পিটিশন হুয়ে, আমি হ্যান্ডেল ছাড়ি সাইকেল চলাও, মানে সিট উপরে ঠিয়া হয়েছি সাইকেল চলাও, তো মজা লাগে, সব বিভিন্ন প্রকার আচরণ সব সাইকেল চলা হুয়ে, আউ সে সুস্থ বর্তমানে আউ নাই হবে মনে
1: পড়ে ভাই, যে চিহ্ন কহিলে সে চিহ্ন কু দেখিলে এবে কেমতে মনে পড়ুছি?
2: মোর দুই তিন জায়গায় সে চিহ্ন বিভিন্ন বর্তমানে অছি মধ্যে, আউ মনে পড়ছি সেই মো পঞ্চম ক্লাসে মোর মাঠ হয়েছিল গোটে গোড় থরে
1: মনে হয়নি, আউ থরে সে পিলাদিন ফেরি আসেন আউ থরে এমনি সাইকেল চলন্তি,
2: এমনি অবস্থান ইচ্ছা হচ্ছে, কিন্তু আউ সেতবে আমার সাইকেল কম্পিটিশন হয়ে সাঙ্গ মানে ভিতরে আমি গোটে আমার গোটে যাই আমি গোটে গড়ানি খাই, সে গড়ানি উপরে আমি বসিক পুরা হ্যান্ডেল ছাড়ি আমি যাও, আউ সেতবে আমি নুয়া আসুকু আমি গোড়ে তলকে পাউন থাই ঠিকই, আউ দুই তিন জায়গা থরে মু করছি,
1: মু ভিতরে এমনি চন্ডিকল রু গড়ানে গড়াই দিয়েছিল সাইকেল পড়িকিরি গোড় হাত খণ্ডিয়া হয়েছিল, সত্যি গোটা নিয়ারা অনুভূতি নাই ভাই? বহুত বহুত ধন্যবাদ আজ আমার সাথে যোড়ি হয়ে নিজ মতো সেয়ার কলে।
2: নমস্কার।
1: তো বন্ধু শুণুলে নারায়ণ ভাই কুলে তাঁর স্মৃতি অনুভূতির কথা, সে কেমিতি ভাবে সাইকেল চলাইলা বেড়ে পড়ি গোড় হাত খণ্ডিয়া করেছিল, তো আপনার সাইকেল শিখবার অনুভূতি আমার সাথে সেয়ার করতু। কল করতু 06713030153 নম্বর কু, আউ দিয়ন্তু আপনার মত মতান্তর চিন্তা চেতনা আউ ভাব ভাবনা। পরবর্তী কলর কি আছেন দেখিয়া কোন কোজন সে আজ টপিক কু নেই। কি কোজন কোন কোজন দি এই নম্বরটি কটি যাইতলা, আমি কলটি রিসিভ করি পারনে, পরবর্তী কলর কি আছেন অপেক্ষা করিবা। কে কোজন কোট কোজন দি স্বাগত করছি কার্যক্রম কু, আপনার আমার নিয়মিত শ্রোতা, কোণ কহবে ভাই সাইকেল কু নেই আপনার অনুভূতি নিহাতে দরকার লা?
3: দেখুন স্বাস্থ্য পড়ছিল যেতবে নানাঙ্কর গোটা সাইকেল লা, সে সাইকেলে পরিবাপত্র আনিয়া যাতে যে রাখতে সেদিন অফিস যাবে বলিকি সে গলে বুড়াক ধরিকি নানা লাটিন এবং গাধে ফাধে অফিস যাবে সাইকেলটা বাহারে বগিচারে থই দিয়েছ, মু তাকে ধরিকি রাস্তা উপর পড়ে হাফ পেডাল চলাইকি জোর মারিদি, কম পড়লি গোটে মানে 10 কিলোমিটর দূর ঘুষুরি হয়ে জোর পেডাল মারিদিয়েছি তো এবং ফাড়ে ফাড়ে মো দেহরু পড়েলা, আউ সে গল লোক মানে গোটা দিকে আসি টেকাটে করে আনি মতো ঘরে সাইকেল কোণ হয়েছে মু সে কথা জানি, কিন্তু মতো টেকাটে করে ঘরে আনলে ঘরে আর নানা কিছু কহিলে গলে মতো নেলে মেডিকেল নেলে মেডিকেল সব সালান পানি সফা সুতরা করি ସେତେବେଳେ ନାଲିଆ ଇଏରେ ପାଣି ମିକ୍ସଚର ପାଣି ଦଉଥିଲେ ପିଆ ପିଇଲି ପାଣି ଘରେ ବସେଇଲେ ସେଠୁ ଇଞ୍ଜେକ୍ସନ ଦେଲେ ଫର୍ଷ୍ଟ ଇଞ୍ଜେକ୍ସନ ଦେଇ ଅଫିସ ଗଲେ ଅଫିସ ଆସି ସାରିଲା ପରେ ମୋ ଉପରେ ତ ବହି ଚଳିଲା
1: ଆଉ ତାପରେ ଆଉ ସାଇକେଲ ଚଲେଇଛ ନା ଛାଡିଦେଲେ ସାଇକେଲ ଚଲେଇବା
3: ଭାଇ ତାପରେ ଦିନ ଚଲେଇଲି ମାନେ ଗୋଟେ ଭୟଟା କଟିଗଲା ତାପରେ ଆସ୍ତେ ଆସ୍ତେ ହାଫ୍ ପେଟ୍ରୋଲ ଫୁଲ୍ ପେଟ୍ରୋଲ ଫୁଲ୍ ପେଟ୍ରୋଲ ସବୁ ଶିଖିଲି
1: ଏବେ ସାଇକେଲ ଚଲେଇ ପାରୁଛନ୍ତି ନା ନାଇଁ
3: ଆଜ୍ଞା ଆଜ୍ଞା
1: ଚଲଉଛନ୍ତି ତ ସାଇକେଲ
3: ଆଜ୍ଞା ଆଜ୍ଞା ଗାଡି ଥିଲେ ମଧ୍ୟ ମୁଁ ସାଇକେଲ ଟା ରଖିଛି ପାଖରେ ଦେଇଥିଲି ମୁଁ ମେଟ୍ରିକ ସେକେଣ୍ଡ ଡିଭିଜନ ପାଇଥିଲି ବୋଲି ସେକେଣ୍ଡ ଡିଭିଜନ ଗୋଟେ ସାଇକେଲ କିଣିକି ଦେଇଥିଲି
1: ଠିକ କଥା ସେତେବେଳେ ପ୍ରାୟ ମାଟ୍ରିକ ପଢିଲା ବେଳେ ପିଲାଙ୍କୁ ମାଟ୍ରିକ ମାନେ ପଢା ସରିଲା ପରେ ମିଳୁଥିଲା ସାଇକେଲ ନୂଆ ସାଇକେଲ କି କେମିତି ଏବେ ତ ପିଲାମାନଙ୍କୁ କମ ବୟସରୁ ମାନେ ସ୍କୁଲ ପଢିଲା ବେଳେ ମିଳିଯାଉଛି ଦୂର ବାଟ ସ୍କୁଲକୁ ଯିବାକୁ ବି ଅସୁବିଧା ହଉଛି ସବୁବେଳେ ଯାହା ହଉ ଭାଇ ବହୁତ ବଢିଆ କଥା କହିଲେ ଆଜି ଆମ ସହିତ ସାମିଲ ହେଇ ନିଜ ମତ ସେୟାର କରିଥିବାରୁ ଆପଣଙ୍କୁ ବହୁତ ବହୁତ ଧନ୍ୟବାଦ ମା ମଧ୍ୟ ଆପଣଙ୍କୁ ଘଣ୍ଟ ଘୋଡ଼ାଇ ରଖିଥାନ୍ତୁ ଆପଣ ଏମିତି ଆମକୁ ସବୁବେଳେ ଆଶୀର୍ବାଦ ଦେଇଥାନ୍ତୁ ରଖୁଛୁ ଭାଇ ନମସ୍କାର ନମସ୍କାର ଶୁଣୁଥିଲେ ବନ୍ଧୁ ଟୁନା ଭାଇନା କହୁଥିଲେ ତାଙ୍କ ସ୍ମୃତି ଅନୁଭୂତିର କଥା କିଭଳି ସାଇକେଲରୁ ପଡ଼ିଥିଲେ ଆଉ ସେ ଡର ମଧ୍ୟ ଛାଡି ଯାଇଥିଲା ଯାହାଫଳରେ ସାଇକେଲ ସେଦିନ ବି ଥିଲା ଆଜି ବି ଅଛି ତାଙ୍କ ସାଥିରେ ସାଥୀ ହେଇକିରି ତ ବନ୍ଧୁ ଆପଣଙ୍କର ସେମିତି ସାଇକେଲ ସହିତ କିଭଳି ରହିଛି ପ୍ରଥମ ସାଇକେଲ ଶିଖିବାର ଅନୁଭୂତି ସେ ସାଇକେଲ ସହିତ କଣ ରହିଛି ସ୍ମୃତି ଆମକୁ ଜଣାନ୍ତୁ ଫୋନ କଲ୍ ମାଧ୍ୟମରେ କଲ୍ କରନ୍ତୁ 06712303153 ନମ୍ବରକୁ ଆଉ ଦିଅନ୍ତୁ ଆପଣଙ୍କର ମତାମତ ଦେଖିବା ପରବର୍ତ୍ତୀ କଲର କିଏ ଅଛନ୍ତି ସେ କଣ କହୁଛନ୍ତି ଆଜିର ଟପିକକୁ ନେଇ କିଏ କହୁଛନ୍ତି କୋଉଠୁ କହୁଛନ୍ତି
0: ଭାଇ ନମସ୍କାର ମୁଁ ମଧୁସୂଦନ ଦାସ କହୁଛି ଭୁବନେଶ୍ୱରରୁ
1: ମଧୁବାବୁ ଆପଣଙ୍କୁ କାର୍ଯ୍ୟକ୍ରମ ସ୍ୱାଗତ କରିଛି କଣ କହିବେ ଟପିକ ସମ୍ପର୍କରେ
0: ଧନ୍ୟବାଦ
1: କୁହନ୍ତୁ
0: ଟପିକ ସମ୍ପର୍କରେ ମୁଁ କହିବି ସତ କଥା ଏମିତି ତ ସାଇକେଲ ସହିତ ମୋର ବହୁତ ସ୍ମୃତି ରହିଛି ସବୁଠୁ କିନ୍ତୁ ମାନେ ମତେ ବହୁତ ଭଲ ଲାଗେ କଣ କହିଲେ ମୋ ସ୍କୁଲ ସମୟରେ ମୁଁ ସାଇକେଲ ଯୋଉ ଭଳିଆ ଚଲେଇଥିଲି ନା ଆଉ ମାନେ ଫାଷ୍ଟ ଫାଷ୍ଟ ନୂଆ ନୂଆ ସାଇକେଲ ଚଲେଇବା ଶିଖିଲି ଆକ୍ଚୁଆଲି ସତ କଥା କହୁଛି ମୁଁ ସାଇକେଲ ଚଲେଇବାଟା ବହୁତ ଲେଟ୍ରେ ଶିଖିଲି ମାନେ କଣ କହିଲେ ମୋର ଯେତିକି ମନେ ଅଛି ଆଇ ଥିଙ୍କ କ୍ଲାସ ନାଇନ୍ଥ ପାଖାପାଖି ନାଇନ୍ଥ ହାଫ ମାନେ କ୍ଲାସର ହାଫ ୱେ ହେଇଥିଲା ସେ ସମୟରେ ମୁଁ ସାଇକେଲ ପୁରା ଶିଖି ମାନେ ପୁରା ପରଫେକ୍ଟଲି ଶିଖିବା ଆରମ୍ଭ କରିଦେଇଥିଲି ପୁରା ଟୋଟାଲ ସାରିଦେଇଥିଲି ଶିଖିବାଟା
1: ପୁରା ଡାଇରେକ୍ଟ ଶିଖିଲେ ନା ଏମିତି ଗୋଡ ଗଳା ଶିଖୁଥିଲେ
0: ଫାଷ୍ଟ ଫାଷ୍ଟ ମାନେ ସେ ଗୋଡ ଗଳିବା ଟାଇପ୍ର ଗୋଡ ଗଳି ଗଳି ଗଳି ଗଳି ମାନେ ମୋ ବେଡା ଭଲ ମୁଁ ବେଶୀ ପଡ଼ିନି ଆଉ ଯୋଉଠି ସେଠି ମାନେ ଘାସ ଫାସ ଅଛି ମୋର ବେଶୀ ଖଣ୍ଡିଆ ଖାଇବାର ଆଉ ମାନେ ଧୀରେ ଧୀରେ ଗୋଡ ଗଳେଇଲି ତାପରେ ସିଟ୍ ଉପରେ ବସିଲି ଯେତେବେଳେ ସିଟ୍ ଉପରେ ବସିଲି ଲାଗିଲା ଯେ ଗୋଡ଼ରେ ଗଡ ଜିତିଲା ଭଳିଆ ଲାଗିଲା
1: ମାନେ
0: ମୋର ମୋର ସବୁଠୁ ମାନେ ମତେ ବହୁତ ମାନେ ସେ ସମୟରେ କଥା ହେଇଥିଲେ ମନେ ପଡେ ଆମର ଏଠି ରାସ୍ତା ତ ବହୁତ ବଢିଆ ଥିଲା ବଢିଆ ଅଛି ମାନେ ମୋର ମନେ ଅଛି ଯେତେବେଳେ ବର୍ଷା ହୁଏ ନା ସେ ସମୟରେ ଯେତେବେଳେ ରେନକୋଟ ପିନ୍ଧିକି ମୁଁ ସ୍କୁଲ ଯାଏ ସାଇକେଲ ଚଲେଇକି ମତେ ବହୁତ ମଜା ଲାଗେ ମାନେ ଏଠୁ ଘରୁ ଯାଉଥିବି କିମ୍ବା ସେଠୁ ସ୍କୁଲରୁ ଫେରୁଥିବି ମାନେ ବର୍ଷା ପୁରା ଜୋର ହଉଥିବ ମୁଁ ରେନକୋଟ ପିନ୍ଧିକି ସାଇକେଲ ଚଲେଇଦେବି ମତେ ସେଇଟା ମାନେ ସେ କଥାରେ ମନେ ପଡିଲେ ମାନେ ମାନେ ଭାରି ଖୁସି ଲାଗେ ମତେ ସତ କଥା
1: ଗାଡି ଅଛି ଆପଣଙ୍କର
0: ଗାଡି ହଁ ଗାଡି ବି ଅଛି
1: ଗାଡି ଚଲେଇବା ଆଉ ସାଇକେଲ ଚଲେଇବା କୋଉଟାରୁ ବେଶୀ ଆନନ୍ଦ ଦିଏ
0: ମତେ ସତ କଥା ଯଦି ପଚାରିବେ ସାଇକେଲ ଚଲେଇବାଟା ମତେ ବହୁତ ମଜା ଲାଗୁଛି ସତ କଥା ସାଇକେଲ ଚଲେଇବାଟାରେ ମାନେ କଣ କହିଲେ ଏକରେ ଆମ ଦେହ ବି ଠିକ ରହିବ ଆଉ ତାପରେ ଦୁଇରେ ବହୁତ ମଜା ବି ଲାଗିବ
1: ଏବେ ଚଲଉଛନ୍ତି ସାଇକେଲ ଏବେ ଚଲଉଛନ୍ତି
0: ନା ଏବେ ତ ଆଉ ଚଲେଇ ପାରିବେ
1: ନାହିଁ କିନ୍ତୁ
0: କାରଣ ଟିକେ